ব্রত নিধান নানক গোরমুখ বক্সলে নানক গুরমুখ বক্সলে অন্ত বেলি হয়ে।